যাব বিভিন্ন অন্তত বিলকুলে বিভিন্ন উঠত বলাই এই দিন ইতিহাস নাম লেখাছু কোটিনেলাই পতলা হইন বদলিয়ে দেখাছু ইয়াদ যাব উমের কাছন ডাড মৃত্যু ছ তব দৌলত ভাড়া যাব খুব চল সকাল তবে ইয়াদ করলে সত্যি হাউড়ে মায়া।